0: ভাইন বোন অনসগীত হাতে আমি কার্যক্রম ঘুমর থেকে পড়া সুট আশা করা হোক এসে কার্যক্রম মে আমারি আপনি কি জি ভি বাতে রই হ্যাঁ আপনি কমি হোগা তো ভাইন বোন আপনি মারু আজনো আ কার্যক্রম কেউ লাগিও এনে বারে আমি আপ প্রায় সুঝাও আমি আলি শকো আমার আন পতা মতে
1: হোভে বোনো লকিলো আমারু পতু আমারু পতু হে কার্যক্রম ঘুমর বাগর রেডিও 90.8 FM মুকাম পোস্ট কুপড়া বাগধারা ক্যাম্পাস বাঁসওয়াড়া রাজস্থান আমারু পিনকোড নম্বর হে 327001 હજી વધારે જાણકારી બદલે આપ મને ફોન કરી શકો અમારા ફોન નંબર માટે અમારું ફોન નંબર હે 9414082643
0: એની સાથે ભાઈન બોનો આપ અમારી ઈમેલ આઈડી લખી લો એની માધ્યમ થકી ભી આપ આપણા રાય સુઝાવ અમને આપી શકો અમારી ઈમેલ આઈડી હે radio@vagdhara.org
1: તો ભાઈન બોનો ફેરે મલંગા અણાસ કાર્યક્રમ મે અણાસ ટેમ માટે એક નવા વિષય ને હાતે તાર હુદી રામ રામ રામ રામ